0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ কর্মপন্থা খতিয়ে দেখেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, ওড়িশাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং, শুভেচ্ছা রাষ্ট্রপতির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালের এই বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কাজকর্মের পাশাপাশি অর্থ, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। নাগরিক কেন্দ্রিক প্রশাসনের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে একমাত্র দেশের জনগণই থাকবে। যে কোনো সিদ্ধান্ত এবং নীতি সাধারণ মানুষের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা পূরণে গ্রহণ করতে হবে। পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগের কথা জানিয়ে শ্রী মোদী দেশীয় প্রযুক্তির বিকাশে সমান গুরুত্ব আরোপ করতে বলেন। তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রের নিরাপত্তা, দেশের সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত। উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে জ্বালানি ক্ষেত্রে দেশ অবশ্যই আত্মনির্ভরতা অর্জন করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। গতকাল অনেক রাত পর্যন্ত বিলটির ওপর আলোচনা চলে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনা উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লক্ষ্মীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীয়াকে লক্ষ্মীসরাইতে এবং ঠাকুর আমান কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই আদালতগুলি 2024 পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী আইনের অধীনে দায়ের হওয়া মামলার শুনানি গ্রহণ করবে। চার্জশিট পেশ করার পর 3 মাসের মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যে প্রতিদিন বসবে আদালত। এজন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করার জন্য হাইকোর্ট রাজ্য সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 441.8 বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। লোকসভায় গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সফল রূপায়ণ রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সংযুক্ত

পারমাণবিকশাহী ব্রিটেন, অস্ট্রেলিয়া, ওমান ও ইএফটিএ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে এর ফলে সুযোগ বেড়েছে রপ্তানির। দিল্লি সরকার দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়েছে। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30, আহত আরও অনেকে। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি জেএসির তথ্য মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গত সোমবার 25 জন এবং গতকাল আরও 5 জন প্রাণ হারান। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধতার বৈঠক হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী গত রাতে পশ্চিম এশিয়া মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলার চেষ্টা করেছে বলে তারা জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবের সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেবল জ্ঞানদানই নয়, একজন গুরু তাঁর শিষ্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এবং মহৎ চিন্তা ও সৎ মূল্যবোধের মাধ্যমে তাদের গড়ে তোলেন। প্রধানমন্ত্রী নাগরিকদের আহ্বান জানান যেন তারা গুরুর আদর্শকে নিজেদের জীবনের শক্তির উৎস হিসেবে গ্রহণ করেন। শ্রী শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় সেই সব গুরুদের শ্রদ্ধা নিবেদন করেছেন যারা জ্ঞান প্রদানের পাশাপাশি চরিত্র গঠন এবং সমাজ ও দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলেছেন। বিজেপি সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও 7 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করছে। আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর শ্রীর গোবর্ধনপুর সন্ত রবিদাসের জন্মস্থানে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। আগামী বছর 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। ভেষজ গুণের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ফরেন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী এ কথা জানান। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে অতিরিক্ত আরও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। 30 দিনের পর যারা নিখোঁজ থাকবেন তাদের পরিবারকেও 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বিনামূল্যে বই প্রদান ও আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে এখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকেছে। আখুয়াপাড়ায় বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে জাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের 8 জেলায় আজ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গোটা দেশেই আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কিছু কিছু রাজ্যে অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কর। বিশ্ব ক্রীড়া মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন,
ক্রীড়াবিদদের এই অবিস্মরণীয় কৃতিত্বে দেশবাসী গর্বিত। গুলবীর ও হরজিন্দর।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শিলিগুড়ি আকাশবাণীর পক্ষ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি শিলিগুড়ির ডাব গ্রামে। এখানে মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি, ইনি তার মানসিকতায় এবং আত্মবিশ্বাসে অনেক অনেক তরুণের থেকেও অনেক বেশি তারুণ্যে ভরপুর। তার আত্মপ্রকাশ আজকের বাঙালি সমাজের কাছে প্রায় ধূমকেতুর মতো। তার আত্মপ্রকাশ মহাভারতের বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থেকে পঞ্চপাণ্ডবের হঠাৎ আত্মপ্রকাশের মতোই অত্যাশ্চর্যজনক। তার আত্মপ্রকাশ ঝোপে ঝাড়ে লতা গুল্মে আচ্ছাদিত বিশাল বনস্পতি মতো। গত 9ই মে বাংলা 25শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। গত 9ই মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রিমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি ছিলেন, তিনি আছেন, তার আত্মপ্রত্যয়ে বিশ্বাসে বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন, ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও শিলিগুড়ির আনাচে কানাচে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয়, আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আপনার থেকে একটি জিনিস জানতে চাইব, 1960-এ আপনাদের বিয়ে হয়েছিল, আমরা একটু আপনার নামটা জিজ্ঞেস করবো। পুতুল সরকার। আপনার কি এই দেশে বিয়ে? না,
1: আমার বিয়ে ওনার বাড়ি চাঁদপুর ছিল, ওইখানে বিয়ে হয়েছে।
0: চাঁদপুরে?
1: যখন বিয়ে করলে ওনার বয়স 13.5 বছর।
0: তো আপনি তো, আমি শুনেছিলাম যে আপনি বিয়ে করতেই চাননি, আপনি সরসঙ্গে ঢুকেছেন, ওখানে তো বিয়ে না করেই থাকে, তা আপনি বিয়ের দিকে কি করে গেলেন?
1: আমি এর আগে দাদা বিয়ে করাতে ছিল, আমি জামাইয়ের সাথে ছিল, বলছি মেয়ের
0: দাদা মানে ননী গোপাল সরকার
1: ক্যান্সেল, এইটা আমি রাজি হইনি।
0: আচ্ছা, আপনি দেখেনি? না,
1: দেখবো মিয়া দেয়া লিখি যে যখন ওই মধুর বউ আসতেছে না, একে নিয়ে এসে বসাইল। আমি মাথা ঘুরি,
0: মানে আপনাকে অন্য কিছু দেখাতে নিয়ে গিয়ে আপনাকে কন্যা দেখিয়ে দিলে। তো আপনি তো
1: না করে,
0: মানে দাদার কথা আপনি ফেলতে পারেন?
1: আমি না করে চলে
2: আসি,
0: না বড়দের কথা কেউ ফেলতো না,
1: কিন্তু
0: আদর্শের কারণে হয়তো
1: ওই দাদা বৌদির কাছে শুনে যে বলছে মাগন বাবু মিথ্যা কথা বলছে, মাছ ছিঁড়ি আছে, ও বিয়ে করতে চায় না, ও আর এস এস পদার হবে।
0: হ্যাঁ,
1: জোর করে দাদা পাসপোর্ট বেশি আটকিয়ে দিয়ে পরের দিন ওইখানে শ্বশুর শুনে আসলো। আমি মাছ ধরতেছি জাল দিয়া ভাদ্র মাসে, পুকুরে মাছ ধরতেছি
0: ভাদ্র মাসে।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: অনেক মাছ।
0: আমরা তো ভাদ্র মাসটা এড়িয়ে চলি, কথাবার্তাই বলি না।

0: শেষ হয়ে যাবে।
1: ও ওই জন্য
2: তো
1: করে,
2: ওই জন্য
1: যাই হোক, বিয়েটা আপনাদের 1960 সালে হলো। আপনাদের কয় সন্তান?
0: চার মেয়ে দিয়েছি
2: আমি। শুনো, 1960 বিয়ে করছি তো, 63 সালে উনি নাবালক থেকে সাবালক হবে,
1: আচ্ছা তখন তো না,
2: 63 সালে রে মাইগ্রেশন আসছে, যে কথা মাইগ্রেশন অর্জেন্ট, সবার রেডি করি টাকা গেছি, হাইকো হয়ে বলছে আপনি আর্জেন্ট দিয়েছি, 10 দিন পরে আসবেন। আমি আর্জেন্ট, আমাকে 2 দিনের ভিতরে বর্ডার পাস করতে হবে। বলে যে বলে কি এটা কি মামার বাড়ি না তার ব্যথাতে খারাপ হলো, ওর মোবাইল যা চাই না, বিধান রায়কে ফোন করলাম, কে আমি আমি শিলিগুড়ি মাখন, ওখানে কি করতে গেছিস? আমি আমার ওয়াইফকে নিতে আসছি, এই এই ব্যাপার। বলে কি 10 দিন পরে আস, ওকে দেখ দিল 10 মিনিটের ভিতরে সব সৈতিকারি ভালো দিল।
1: আর বিধান রায় তো আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো কংগ্রেসের, আপনার সঙ্গে সবার এত ভালো সম্পর্ক।
2: আরে বিধান রায়ের মাধ্যমে তো আমি শিলিগুড়িতে গোহত্যা নিষিদ্ধ করেছি, আজ বাংলার ভিতরে একমাত্র শিলিগুড়ি মেয়রের কর্পোরেশন।
1: কোন সময়ে ওঠা গোহত্যা নিষিদ্ধ শিলিগুড়িতে?
2: হ্যাঁ,
1: কোন সময়, এটা কোন সময়ের কথা?
2: দাঙ্গা হয়েছিল তো, গরু কাটা হয়েছিল মহাবিস্তানে, পরে যে একটা মুসলমান হোটেল ছিল ওইটায় একটা যত্ন বাচ্চা গরুকে কাটছিল, আমার লোকরা দেখে আন্দোলন, কালু ডাক্তার রাস্তা মারছিল,
1: আচ্ছা
2: রঘুনন্দন রামকুমারকে,
1: হ্যাঁ
2: আমার দোকান ছিল আলু ভর্তি,
1: আচ্ছা
2: দোকান খুলতেছি, কিরে আমলোক মারায় কোন? বলে ডাক্তার ক্যান্সার আছে। তখনই দেখি আমার সামনে মারোয়ারি বয়াপাশের দোকান এসে চেয়ারে বসছে, আমি একটা বাটন খুঁজে দিলাম এই জায়গায় মারছি, পরে দেখি এই যে ভিতরে ঢুকে গেছেন,
1: হ্যাঁ
2: হ্যাঁ গয়াপাশের বউ আছে মাথা তারা করেন, হ্যাঁ উনি ওদের নামে ডায়রি করেছেন, তো আমার নাম তো 1 নম্বরে লিখছেন, তো ওর ড্রাইভার বলছেন ডাক্তার বই নাম রেখে দিলেন, বলে কেন এই নামটা কেটে দেন, অ্যারেস্ট করার পর তো ইয়ে পাবে,
1: বেল পেয়ে যাবে,
2: জামিন পাবে,
1: হ্যাঁ
2: তখন নামটা কেটে দিল।
1: তো তখন থেকে এখানে গোহত্যা বন্ধ ছিল?
2: বন্ধ করতো না, আমাদের লোক ধরে নিয়ে গেছে, আমাকে তো অ্যারেস্ট করে নাই,
1: না
2: আমার নাম তো যায় নাই,
1: না
2: বাকি যে অ্যারেস্ট করেছে কলকাতা চলে গেলাম,
1: হ্যাঁ
2: ওনার সচিব আমার দাদা আরএসএস ছিল,
1: আচ্ছা
2: আমি গেলাম ওর সাথে দেখা করলাম, তো ওনাকে বললো, বলার পরে বলে 5 মিনিট, আমি হবে না আমার সাথে 1 ঘন্টা বসতে হবে, রোববারে টাইম দিল, রোববারে গেলাম বিশেষ সব বুঝিয়ে ওনাকে বললাম, তখন বললো যে নির্দেশ পাঠালে এখানে যার দিদি তাদের অ্যারেস্ট করে নিঃশর্ত ছেড়ে দেওয়ার জন্য, এমন না যে কেস আটকে থাকবে,
1: নিঃশর্ত হ্যাঁ ছেড়ে দিতে হবে,
2: ছেড়ে দিল আর গোহত্যা নিষিদ্ধ করে দিল সেই সেই জন্য। তখন আমি এই যে বিশ্ব হিন্দু পরিষদের রাম রথ মেঘালয় থেকে যে রথে পাটনা বিহার বর্ডারে সেইটা আডবাণী উঠবেন, কোনো মারোয়ারি দায়িত্ব নিল না
1: ভয়ে,
2: হ্যাঁ তো বিশ্বহিন্দু পরিষদে আমার উপর দায়িত্ব দিয়েছিল, আমি যখন যাব এরা সব না করছে, দাদা যাবেন না, রাস্তা মুসলিম বেন, আমি গৌরবাবুকে বললাম, বললাম গৌর আমার একটা পারমিশন করে দে না সিকিউরিটি, আমি যাবো যখন জ্যোতিবাবুকে বললো কে রে এইটা, বলে মাখনলাল সরকার, বলে 3টা ধারা উল্লেখ করেছে, আমি ভারতীয় নাগরিক, আমার যদি রাস্তায় কিছু হয় আপনি দাঁড়িয়ে থাকবেন, ভারতীয় নাগরিকের সার্টিফিকেটও জেরক্স করে দিয়েছিলাম,
1: আচ্ছা
2: বলতে আমি তো বাধ্য, হিন্দুত্ব কাকে বলে আমি জানি,
1: একদম ওই সময় তো কোনো রকম হেল্প করেনি আপনি করেছেন। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে যখন ইমার্জেন্সি হলো এখানে আপনাকে অ্যারেস্ট করেছিল
2: ইমার্জেন্সিতে?
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: কিভাবে
2: অ্যারেস্ট করা নাই?
1: হ্যাঁ তখন তো আপনি আরএসএস করেন না, তাহলে কেন অ্যারেস্ট করবেন?
2: পিকে মজুমদার আইবি ইন্সপেক্টর, উনি আমার নাম লেখেন নাই, তবু আইসি অঙ্কেশ প্রসাদ আছে জি, আমাকে রাস্তায় দেখে ওয়ারেন্ট ইস্যু করে দেখে নিল, আমি যখন থানায় ঢুকছি পিকে মজুমদার চাখা ছিল দাঁড়িয়ে চায়ের কাপ নিয়ে চলে আসলো, কি ব্যাপার ওনাকে অ্যারেস্ট করবেন না, লিস্টে ওনার নাম আছে, বলে নাই আপনি যদি ভুল করেন, ভুল করলে আমি কই, তুমি কে এই যে অ্যারেস্ট।

0: সিদ্ধান্ত সঙ্গে রাইসিকে বলল, কি ব্যাপার? বললো, আমি মাখন সরকারকে ডেকে আনছিলাম, হাত করা দিইনি, এই মার্কেট বন্ধ করেছে ব্যবসায়ীরা। তো ও জানে চতুর্লোক যে ব্যবসায়ী তো বন্ধ করে আউট অফ পিকচার, ওদের তো পাওয়া যাবে না। আর দুই একজনকে আরেক সেলাই বন্ধ কোনোদিন উঠবে না, জরুরি তো উঠানো যাবে না। তারপরে ডাকলো আইবি ইন্সপেক্টরকে, মাখন সরকারকে কে গো এত ক্ষমতা? বলে 14 নম্বর ডায়েরি লালবাজারে লিখে নেন মাখনলাল সরকার।
1: মানে লালবাজারে 14 নম্বর ডায়েরিতে আপনার নাম আছে?
0: আছে, আমার নামে কীর্তিকলা বলে লেখা আছে।
1: আচ্ছা,
0: ওইটা পড়ে মাথায় হাত, এত বড় জনতা খাদ্য আন্দোলনে,
1: খাদ্য আন্দোলনের সময় আপনি ছিলেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: রেশন চালু বন্ধ করে দিলাম, সবাই রেশন কার্ড পাবে, তারপর রেশন চালু করতে দিবে। প্রফুল্ল সেন, যাকে কাঁচা কালা মন্ত্রী বলে, ম্যাজিস্ট্রেট আসলো, একটা সলিউশন বলেন। একটা সলিউশন বলতে পারি, বলে কি, কলেজে 15-20টা ছেলে টেবিল দিয়ে বসাই দেন, সবাই মাইকিং করে দেন, সবাই ওইখানে আসবে, রেশন কার্ডের দরকার নেই, স্লিপ লিখে দেন, কার ফ্যামিলিতে কত লোক তাদের রেশন চালিয়ে দিবে, পরে রেশন কার্ড নিয়ে থাকেন।
1: আচ্ছা, তো এটা আপনার 14 নম্বর ডায়েরিটা দেখার পরে আপনাকে আর কিছু? আচ্ছা, সেই
0: তা না, মহানন্দ বিচিতে দাম করি আমি রেল বিচিত।
1: হ্যাঁ,
0: আমি আর হরিলাল স্যার আমার সাথে সাহাগা লাগাইতে যাচ্ছিলাম, দুইটা স্পাইকে ধরেছিল ওয়্যারলেস সহ।
1: ওয়্যারলেস সহ তারা কি করছিল?
0: যুদ্ধের সময় চীনের যুদ্ধ,
1: চীনের যুদ্ধ মানে 1965 সালে,
0: এরা গোয়েন্দা
1: 64-65 কথা বলছি। হ্যাঁ, আচ্ছা,
0: এখানে সেন্ট্রাল করিয়ে এখানকার খবরা খবর
1: বাইরে দিচ্ছিল,
0: মহানন্দা ব্রিজ রেল ব্রিজ যদি ভাঙ্গা হয় তাহলে যাতায়াতের
1: বন্ধ হয়ে যাবে,
0: সমস্ত যোগাযোগ বন্ধ করার জন্য উদ্দেশ্য ছিল।
1: আচ্ছা,
0: তারা পড়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, কবে মুক্তি পাইছে জানি না। চীনের যুদ্ধের সময় জিএন চৌধুরী হঠাৎ আমার ফোন আসলো, মাখন বাবু।
1: জিএন চৌধুরী কে ছিলেন?
0: প্রধান সেনাপতি
1: জিএন চৌধুরী।
2: ও, জয়ন্ত চৌধুরী, মানে জয়ন্ত নাথ চৌধুরী, তৎকালীন ভারতের সেনানায়ক জেনারেল জয়ন্ত নাথ চৌধুরী, 1962 থেকে 1966। আচ্ছা,
0: তো ওনাকে তো অতন্ত ছিল, তাকে সরিয়ে দিল
1: কৃষ্ণ মেননকে নিয়ে।
0: হ্যাঁ, কৃষ্ণ পার্লামেন্টে বিজেপি আন্দোলনের ফলে
1: সরিয়ে দিয়ে
0: চৌহান হইল স্বরাষ্ট্রমন্ত্রী।
1: হ্যাঁ,
0: তারপরে আবার একে ডাকলো,
1: আবার এই
0: জয়ন্তকে ডাকলো সেনাপতি।
1: হ্যাঁ,
0: উনি আসলেন শিলিগুড়ি বলেন।
1: আচ্ছা,
0: তো আমাকে ডাকলো, গেলাম, বললাম, বললে আপনার কাছে কোনো রিপোর্ট আছে? কিসের? বলে আপনাদের গুরুজি বলছিল কোনো অস্ত্র শস্ত্র, আমি 4টা জায়গার কথা বললাম, রেড করলো, 3 ট্রাক অস্ত্র পাওয়া গেছে এখানে,
1: 3 ট্রাক অস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে। তা আপনি সমস্ত কিছুর বাইরেও নিজেরাও পাহারা দিচ্ছিলেন যে বহিঃশত্রু যদি এখানে কোনো উৎপাত করে?
0: আমার সঙ্গে লোকলাই আমাকে রিপোর্ট দেন।
1: আচ্ছা, আপনি যে দুটো বই লিখেছেন বললেন, কি কি বই লিখেছেন সেটা তো শুনলাম না।
0: একটা হলো কাচ্চে ধাগে,
1: কাচ্চে ধাগে
0: হিন্দিতে লেখা।
1: আচ্ছা,
0: মানে রাখি,
1: রাখি
0: ভাতৃ দ্বিতীয়া।
1: আচ্ছা, ভ্রাতৃ দ্বিতীয়া নিয়ে।
0: আর একটা ছিল দিল্লিনে দারুন মোবন, সেটা ইমার্জেন্সি সম্পর্কে।
1: আচ্ছা, আর কাচ্চা ধাগা
0: কি ব্যয়নি করে দিল?
1: ওটা ব্যান করে দিল। আর কাচ্চা ধাগা কি
0: দিয়ে? কাচ্চা ধাগা সত্য ঘটনা।
1: আচ্ছা, একটা
0: সত্য ঘটনা, আমাদের
1: সমাজের,
0: হ্যাঁ, আমরা আমাদের মেয়েদের রক্ষা করতে পারি না।
1: হ্যাঁ,
0: তাদের জোর করে কেউ নিয়ে গেল, আর আমরা তাকে
1: সেটা নিয়ে
0: কেড়ে দিয়ে,
1: হ্যাঁ,
0: নরকে ঠেলে দিলাম।
1: তো ওই দুটো বই লিখেছেন, আর কোনো বই?
0: ও মেয়েটাকে আমি বলেছিলাম কাহিনীটা লিখবো, তোমার নাম প্রকাশ করবো না।
1: আচ্ছা,
0: আমি যখন কলকাতায় গেলাম, দেবপ্রসাদ ঘোষ বললো, মাখন তুমি বলো তো নায়িকা দেখে না, কথা দিয়েছি আপনার ক্যালকাটাতেই আছে, ক্যালকাটাতেই আছে, নোটি বিলিয়ে দিলি? আমি তো বলছি নাম বলবো না,
1: আপনার অনুভূতিটা একটু বলুন।
0: দেখুন, এইটা আমার ব্যবহার ভাষা স্বীকৃতি পেয়েছে, কারণ আমি জানতাম একদিন আমি স্বীকৃতি পাবো।
1: আচ্ছা,
0: নরেন্দ্র মোদী বলেছেন, জয়প্রকাশ নারায়ণের পরে ভারতবর্ষে একটাই লোক আছে মাখনলাল সরকার, যার সততা কোনোদিন বেলায় নিয়ে যায়নি,
1: কোনোদিন যায়নি। তো এই যে আপনারা যে জন্য আন্দোলন করেছিলেন, এত কৃষ্ট সাধন করলেন, সেই বিজেপি সরকার আজকে ভারতবর্ষ

0: প্রায় 22টা স্টেট পশ্চিমবঙ্গ নিয়ে বোধ হয়
1: 22তম সরকার,
0: 22তম সরকার গঠন করলো। আপনাদের তো আন্দোলন সফল, আর কত দূর যেতে হবে বিজেপিকে?
1: তোমরা
0: কি দেখছেন আগামী দিনগুলো?
1: তোমরা এইটাও দেখেছো আমার পাঁচটা দাবি,
0: পাঁচটা দাবি
1: জানতে পেরেছো?
0: আরেকবার যদি বলেন।
1: শিক্ষা,
0: শিক্ষা,
1: স্বাস্থ্য,
0: স্বাস্থ্য,
1: শিল্প,
0: শিল্প,
1: আর পরিযায়ী শ্রমিক যাতে বাংলার বাড়ি যেতে না, সেই ব্যবস্থা,
0: ব্যবস্থা,
1: আর সাধারণ মানুষের চলার পথে যে বিঘ্ন
0: সেটা যাতে না হয়
1: দুর্নীতি মুক্ত
0: প্রশাসনের জন্য।
1: তাই শুভেন্দু অধিকারীকে মোদি বলল মাখনজির যে দাবি
0: ওনার সঙ্গে কথা বলবে,
1: উসকো চেষ্টা করো। শুভেন্দু অধিকারী বলল জানে কানে আপনারা সাহায্য করলেন।
0: আর একজন বয়স্ক মানুষ হিসেবে, আপনার 97 বছর বয়স, যেভাবে আপনি নিজেকে রক্ষা করেছেন, কোনো প্রলোভনে পা দেননি, আপনি যদি আমাদের এখনকার তরুণ প্রজন্মকে কিছু বলেন।
1: সর্বসাধারণত আমার সবাই শিক্ষিত, মূর্খ তো কেউ নাই, আমার আদর্শ যদি দেখে শিক্ষা গ্রহণ করে তাই আশা করি।
0: আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের অতি প্রিয় মাখনলাল সরকার মহাশয়ের সঙ্গে। আমরা এখন পেয়েছি মাখনলাল সরকার মহাশয়ের সুযোগ্য পত্নী, গৃহিণী, ওনার ছায়াসঙ্গী, জীবনসঙ্গিনী পুতুল রানী সরকার। একটু কথা বলবো ওনার সঙ্গে, জেনে নেব ওনার ঘরকন্যার কথা। আপনার নামটা একবার নিজে মুখে বলবেন।
2: পুতুল সরকার।
0: আপনি যখন এই সংসারে এলেন আপনি কি দেখলেন?
2: এসে দেখছি আরএসএস করে, অন্ধকার থাকতে উঠে যায়, উঠে গিয়ে সেই প্যারেড করে, করে এসে সকালে 6:30-7টার দিকে ঢুকে আবার দোকান ছিল, দোকানে চলে যেত।
0: কিসের দোকান ছিল?
2: তখন ছিল আমাদের আলুপট্টিতে চপ্পলের দোকান,
0: চপ্পলের দোকান ছিল।
2: হ্যাঁ, তারপরে কর্মচারীরা সব নষ্ট করে দেওয়ার পরে টেলারিং এর কাজ করতো।
0: উনি টেলারিং জানতেন?
2: হ্যাঁ জানতেন,
0: মানে উনি তো একসাথে অনেক কাজই নিজের হাতে
2: শিখেছেন।
0: আর সংসারে কে কে ছিলেন তখন?
2: তখন সংসারে আমার ননাস ছিল, শাশুড়ি ছিল, তখন জয়েন্ট ছিলাম তো, নন্দাই ছিল, ভাগ্নি ভাগ্নিরা ছিল।
0: ননাস বলতে
2: মানে দিদি?
0: হ্যাঁ দিদি।
2: হ্যাঁ দিদি।
0: আপনার বয়স কত ছিল?
2: আমি 13 বছর 4 মাসে বিয়ে হয়ে তারপরে 15-3 বছর আমাকে কেনে নিয়ে আসে, তখন ওই ধরো 16-17 এরকম।
0: আপনি সব কাজ পারতেন তখন?
2: হ্যাঁ হ্যাঁ, আমাদের সব তোমার বাংলাদেশে যতই ছোট ঠাকুর বা মা বাবা আসলে ঘরে জল দেওয়া, বাবাকে পাখা দিয়ে হাওয়া দেওয়া, এইটারই একটা নীতি ছিল।
0: আপনার বাবার কথা বললেন, আপনার বাবার বাড়ি কোথায়?
2: চাঁদপুরে।
0: চাঁদপুর,
2: চাঁদপুর পানগোলা বলে, ওখানে পানের আড়ত বসত তো, পানগোলা
0: শহরের মধ্যে?
2: হ্যাঁ শহরের মধ্যে, পোস্ট অফিস, থানা, বাজার ঘাট, আর আমাদের মেঘনা নদী,
0: মেঘনা নদীর কুলে আপনার বাড়ি ছিল।
2: হ্যাঁ, আমরা ওইখানে স্নান টান করতাম
0: নদীতে।
2: হ্যাঁ নদীতে স্নান করতাম।
0: আমি দক্ষিণে,
2: হ্যাঁ দক্ষিণেশ্বরে গঙ্গায় তো আমি স্নান করে সাঁতার দিয়েছি।
0: আচ্ছা, আপনার বাবার নামটা বলুন।
2: স্বর্গীয় হরেন্দ্রচন্দ্র দে।
0: আর মায়ের নাম?
2: স্বর্গীয় গিরিবালা দে।
0: আপনার ক ভাই ক বোন ছিলেন?
2: আমরা 6 বোন 2 ভাই, এখন আপাতত বাড়ি হয়েছে উত্তর 24 পরগনায় গাইঘাটায়।
0: আপনার বাপের বাড়ির লোকরা এখন গাইঘাটাতে চলে?
2: হ্যাঁ, আমার দুই দাদা নেই, মারা গেছে 2025-এ একজন, 26-এ একজন, আর আমার বৌদি আছে, ছোট বৌদি নেই, আর ভাইস্তা ভাস্তি।
0: তো ছোটবেলার কিছু মনে পড়ে?
2: যা হয় আর কি।
0: কি কি মনে পড়ে?
2: যে আমরা সবাই দল বেঁধে নাইতে যেতাম, গাছগাছারা উঠে ফল টল পেতাম, আর যেটা বড়রা করতো সেইটাই শুনতাম, ঠাকুর পূজা দিতাম, হাতে সেলাই করতাম।
0: আচ্ছা, মানে আপনি অনেক কিছু আঁকতে পারতেন, সেলাই করতে পারতেন?
2: হ্যাঁ, আমি বেডশিটও ফুল আঁকাইছি।
0: তো আপনাদের দিদিরা?
2: আর
0: বাবা কি করতেন?
2: আমাদের দোকান ছিল, স্টুডিও ছিল।
0: আচ্ছা, ছবির দোকান?
2: হ্যাঁ স্টুডিও ছিল, ওই পুরানো আমলে স্টুডিও, তখন আর কালারিং হতো না, সাদা হতো।
0: আচ্ছা, তখন সাদা কালো ছবি ছিল।
2: ছিল
0: মায়ের কথা কিছু মনে পড়ে? মায়ের হাতে কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয়?
2: মা রান্না করতে পারতো না, কেন আমার বর্দার বিয়ে দেওয়ার পরে বর্দা একটু, মার একটু অসুস্থ ছিল তো।
0: আচ্ছা,
2: মা তো রান্না করে সবাইকে খাওয়াইছে, পরে যখন অসুস্থ হয় তখন আমাদের কাজের লোক ছিল, খালি রান্নাটা বড় বৌদি করতো।
0: আর এখন কিছু মনে পড়ে না? বাংলাদেশ
2: বলতে পারি, এটা আমার জন্মস্থান, তারপরে বড় হওয়া, বান্ধবীদের সাথে একসঙ্গে।

0: বড় খেলাধুলা
1: বান্ধবীদের কারো দু একজনের নাম মনে আছে?
0: আছে, একজনের নাম শেফালি,
1: আচ্ছা,
0: আর একজনের নাম সন্ধ্যা।
1: হ্যাঁ,
0: এরাই একসঙ্গে থাকতাম। কৃষ্ণা,
1: আর পড়াশোনা কোন পর্যন্ত?
0: পড়াশোনা সেভেনে আমি 4 মাস পড়ছিলাম, হঠাৎ আমার বাবার এক বন্ধু বললো,
1: হ্যাঁ,
0: প্রথম তো খুব হেলদি টেলদি ডাঙ্গর হয়ে গেছে, বাংলাদেশের এক মুসলমান,
1: আচ্ছা,
0: আর এই বাজারের উপর দিয়ে যেন আর স্কুলে না যাওয়া হয়। কিন্তু আমাদেরকে স্কুলে এক ভদ্রমহিলা নিয়ে যেত, কিন্তু ওই ভদ্রলোক একজন মুসলমানদের ভিতর নামি লোক ছিল, তো
1: সেই
0: বললো যে সেই বাজারের উপর দোকানের উপর দিয়ে আর যেন প্রথম স্কুলে না যায়। তখন তো আমাদের ব্যাগ টেক ছিল না, আমরা বইটা এইভাবে নিতাম আর হ্যান্ড অ্যান্ড পেন দিয়ে লিখতাম, পেনও ছিল না
1: তখনকার দিনে। ওখানে মেয়েদের স্কুল ছিল?
0: হ্যাঁ, আমাদের হাই স্কুল ছিল মধুসূদন হাই স্কুল ছেলেদের জন্য, আর আমাদের ছিল হরিসভা বিদ্যালয়। সেই স্কুল সেদিন দেখলাম যে চারতলা বিল্ডিং হয়ে গেছে আমার। সে
1: আর আপনাদের সময় কেমন ছিল?
0: আমাদের সময় টিনের ইয়ে,
1: আচ্ছা,
0: বেড়া দিয়ে আর কি, যে উনিবাসের বেড়া দিয়ে আর কি চারিদিকে।
1: তো আপনার সংসারে তো আপনার যে গৃহকর্তা উনি তো সবসময় সঙ্গের কাজে ব্যস্ত থাকতেন, আপনার সংসারের কি?
0: সংসারের সময় দেয় পার্টির কাজে, কিন্তু আগে যতটা পার্টি করতো এখন ততটা পার্টি যায় না, কিন্তু একটা নেশা তো আছে পার্টির,
1: একদম
0: সে ঘরে বসে বলে। কিন্তু আমি কোনোদিনও বাদ দিইনি, কিছুতেই না করিনি।
1: তো এই কাজ করতে গিয়ে আপনি কাদের কাদের আপনার বাড়িতে পেয়েছেন সেবা করার সুযোগ?
0: অটলজি এসেছিল, বড় মেয়ে আর ছোট ছেলে, খুবই ছোট।
1: আচ্ছা,
0: ট্রেনের থেকে যখন নামি ওরা ফুলের তোড়া দিস, ওদের দুইজনকে কোলে নিয়েছিল।
1: আচ্ছা,
0: অটলজি
1: আমার আপনার দুই ছেলেকে অটলজি কোলে নিয়েছিল?
0: এই ছোট ছেলে কার কলকাতায় যে মেয়ে বিয়েছে ওকে কোলে নিয়েছে।
1: ঘরের লোককে কি খাওয়াতে আপনি ভালোবাসেন?
0: মালিক তো উস্ত চচ্চড়ি শাক অরলের ডাল কোনোদিন অন্য ডাল খায় না।
1: আচ্ছা,
0: সারা জীবন তো মারোয়ারি বিহারীদের সাথে কাটাইছে খালপাড়ায়,
1: আচ্ছা,
0: তার জন্য অরলের ডালটাই খায়।
1: আচ্ছা,
0: আমার বৌমারও জানে। আর শাক বা নিম পাতা ভাজা চচ্চড়ি,
1: আচ্ছা,
0: আর ছোট মাছটা হইলেই ভালো হয়, খেতে পারে না, তবু বড় মাছটা খেতে চায় না, দিলে খায় কিন্তু মনোপ্রুত হয় না, ছোট মাছটা একটু করে দিলে মাখা খায়। ঝালটাল সবকিছুই কম।
1: ওনার তো কর্মজীবনে ওনার আদর্শগত জীবনযাপনে উনি যা স্বপ্ন দেখেছিলেন কিছুটা সফল হয়েছে,
0: সেটা তো আমরা খুব আনন্দিত। আমি তো ভাবতেই পারি নাই, বন্দে ভারতে টিকিট দিয়েছিল যাওয়ার জন্য, বড় ছেলে এসে না বাবা তুমি বন্দে ভারতে যাবা না, তারপরে ছোট ছেলে এই তো খাওয়া দাওয়া করে বিজনেস শুতে গেছে,
1: আচ্ছা,
0: তখন এই ছোট ছেলে এসে বললো বাবা তোমার আধার কার্ড দাও, তোমার ফ্লাইটের টিকিটই হবে।
1: আচ্ছা,
0: তখন এই আমি সবকিছু গুছিয়ে দিলাম, বৌমারা গুছিয়ে দিল, একটু ঠান্ডার দোষ আছে তো, বৌমা বলে একটা হালকা, বড় বৌমা বলে একটা হালকা সোয়েটার নিয়ে যাও বাবা।
1: কত তারিখে আপনারা খবর পেলেন?
0: 8 তারিখে খবর পেলাম যে
1: মানে শপথ গ্রহণের আগের দিন আপনারা খবর পেলেন?
0: 3টার সময়।
1: আচ্ছা আচ্ছা, যখন আপনারা দেখলেন লক্ষ লক্ষ মানুষের সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি নতজানু হয়ে প্রণাম করছেন এবং গলায়
0: আমার চোখে জল এসে এসে, এতটা তো আর ভাবতেও পারিনি। আমরা তো সেদিন এক কাপ চা খেয়ে টিভিটা খুলছি, শনিবার আমার নিরামিষ, সবজি টবজি কাটবো, অমনি দেখি যে এটা দেখানোর পরে দেখি সব মিডিয়া বাড়ি ভর্তি। সেদিন আর আমাদের রান্না ঠান্নাও কিছু,
1: আপনাদের বাড়ি সবাই আনন্দে, তখন
0: সব আমাদের পাড়ার লোকরা
1: সবাই
0: ভালো, আমাদের পাড়ার লোকরাও ভালো, নিজকে ভালো হলে সবাইকেই ভালো রাখা যায়।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ কথা বললাম শ্রী মাখনলাল সরকারের সঙ্গে, ওনার সহধর্মিণীর সঙ্গে, এবং এখন আমরা পেয়েছি ওনার সুযোগ্য উত্তরসূরি, ওনার জ্যেষ্ঠ সন্তান মানিকলাল সরকার। আপনি আপনার বাবাকে কেমন দেখেছেন?
2: অ্যাকচুয়ালি বাবাকে আমি দেখেছি ছোটোবেলায়, বাবার যখন আমরা ছোট তখন বাবার মানে আমাদের ঘরে আমরা তখন দেখেছি আরএসএসের হাফ প্যান্ট, আরএসএসের পোশাক, আরএসএসের বেল্ট, এবং তারপর থেকে একটু যখন জ্ঞান হয় তখনও জানতাম না এগুলো কী, তখন বাবা বলতো আরএসএসের, তারপরে জ্ঞান হওয়ার পরে দেখলাম জনসংঘের প্রদীপ মার্কা কাগজপত্র, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির বই, এগুলো আমরা দেখেছি।
1: আচ্ছা,
2: মানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বইগুলো প্রকাশনা সংস্থা তো প্রকাশ করেছিল বাবা পড়তেন, সেই বই ছিল, এগুলো আমরা দেখি,
1: এগুলো আপনারা দেখেছেন। আপনারা বাবাকে ছোটবেলা থেকে কি খুব কাছে পেয়েছেন, না উনি সবসময় ওই মানে সঙ্গের কাজেই ব্যস্ত থাকেন?
2: না না না, উনি সংসার করার পরে সংসার কাজে ব্যস্ত, সঙ্গের কাজে ব্যস্ত,
1: মানে উনি
2: বাবা সকালবেলা দোকান যেতেন, দুপুরবেলা ফিরতেন, ওই দুপুর থেকে রাত্রি বাবা ওই দোকানেই সঙ্গের কাজ করতেন।
1: আচ্ছা,
2: নিজের কাজ করার ফাঁকে ফাঁকে এবং পার্টির কাজটাও

0: ওই দোকান করে করেই করে করেই তারপর লাস্টে যখন আপনার বাবার শরীরটা ভালো না আর ওই কাজও করতে পারছেন না, তখন পার্টির কাজেই বেশি মনোনিবেশ করেছিলেন।
1: আচ্ছা, ততক্ষণে আপনারা বড় হয়ে,
0: আমরা বড় হয়ে।
1: আচ্ছা, আপনি যখন আপনি আপনার একটু অভিজ্ঞতা হলো, আপনাদের বাড়িতে এত বড় বড় মানুষরা এসছে, তাদের সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন?
0: আমার বাড়ির থেকেও একবার মানে একটা কথা আমার মনে পড়ছে, যে অটল বিহারী বাজপেয়ীজি তখন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না,
1: আচ্ছা,
0: তখন বাঘাযতীন পার্কে মিটিং করতে এসেছিলেন। এবার ওই ইন্সপেকশন বাংলোতে ছিলেন,
1: আচ্ছা,
0: এবার বাংলোতে ছিলেন, তারপরে বাবাকে বললেন যে মাখনদা, হিন্দিতেই বললেন মাখনদা, সেটা আমি বাংলার একটাই বলছি, বললেন যে মাখনদা আমি একটা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমি একটা এক ঘন্টা ধ্যান করব।
1: আচ্ছা,
0: যেদিন মিটিং তার আগের দিন রাত্রে, তো বাবা বিদেশ মজুমদার, বাবা তৎকালীন বন্ধু ছিলেন এখন প্রয়াত, ওনাকে মিলনপল্লীর একটা সুন্দর মন্দির আছে হিন্দি স্কুলের উল্টো দিকে ফায়ার ব্রিগেডের আগে,
1: আচ্ছা,
0: মানে তখন নতুন মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে ওনাকে আমি এক ঘন্টা ধ্যান করতে
1: দেখেছি, সেটা আপনার স্মৃতিতে এখনো রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এখন আমরা হরলাল সরকারের ছোট পুত্রবধূ, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আপনার নাম প্লিজ?
2: জয়িতা পণ্ডিত সরকার।
1: জয়িতা পণ্ডিত সরকার, আপনার কোলে রয়েছে
2: ছোট মেয়ে।
1: আপনার দুই মেয়ে নাকি?
2: আমার দুই মেয়ে।
1: দুই মেয়ের এক মেয়ে, ছোট, নাম কি ওর?
2: ওর নাম স্বর্ণাভি সরকার।
1: স্বর্ণাভি সরকার, ও সে তখন থেকে ও ঠাকুরদার কোলে কোলে ছিল। আচ্ছা, আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, আপনার শ্বশুর মাখনবাবু যে এত বড় মাপের একজন মানুষ, আপনি যখন এই বাড়িতে এসছেন আপনি কি সেটা অনুভব করতে পেরেছিলেন?
2: হ্যাঁ, পেরেছি, কারণ ওনার সাথে সব থেকে বেশি কথা বা সব থেকে এই যে আজকে উনি গল্পগুলো বললেন, এই গল্পগুলো আমি ওনার কাছে প্রতিনিয়ত প্রতিদিনই এগুলো শুনেছি আর কি।
1: তো তখন শুনে আপনার কেমন মনে হলো?
2: আমার খুব ভালো লাগতো শুনে। আমি প্রতিদিন সন্ধ্যের সময় মানে 7টা-8টার দিকে আমি নিচে গিয়ে বাবার সাথে বসে এই গল্পগুলো শুনতাম। উনিও এই কথাগুলো বলতে ভালোবাসেন সবাই, আমিও মন দিয়ে শুনতাম এক এক করে। কিন্তু মানে এটা যে এত বড় একটা জনসমক্ষে মানে মোদিজি এই কাজটা করবেন সেটা আমি ভাবিনি। এর আগেও এই ঘটনাটা ঘটেছিল, সেটা যখন এখানে গত 4-5 বছর আগে যখন কাওয়াখালীতে ওই জনসভাটা হলো প্রধানমন্ত্রী, তখন কিন্তু ওই আমাদের যে শঙ্করদা গাড়ি করে ওনাকে নিয়ে গিয়েছেন গ্রিন রুমে, আমাকে ফিরে এসে বললেন যে ওখানে গ্রিন রুমে বসিয়েছে, খুব সম্মান দিয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেটা করেছেন, কিন্তু সেটা তো জনসমক্ষে আসেনি।
1: এইটা জনসমক্ষে সেদিন আপনারা কি করছিলেন সকালে?
2: আমি সেদিন সেই সেটাও মিস করে গেছি আমি।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, মাননীয় সু অনুষ্ঠানে আজ আমরা এসে হাজির হয়েছিলাম শিলিগুড়ির ডাবগ্রাম অঞ্চলে। কথা বললাম শিলিগুড়ির 97-98 বছর বয়স্ক প্রবীণ বরিষ্ঠ নাগরিক মাখনলাল সরকারের সঙ্গে। কথোপকথনে ছিলাম আমি।
3: बंगला कार्यक्रम पछि अब भने आकाशवाणी दिल्ली केन्द्रको हिन्दी समाचार सम्म प्रसारण गरी सुनाइरहेछौ यस केन्द्रबाट।

0: কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
1: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটের 2,559 কিলোমিটার রুটে উন্নত মানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, ফাঙ্কা, নায়িকা, কেরালা মুরাল, বাসোহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারা মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্য জুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্রগিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ ও পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রাইসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখন এ পর্যন্তই।
2: अब आनंद लिनुहोस् भूटानी संगीत को।